0: বলু বিসবি, যে বলু বিসবি যারা যে খাসি অনলাইন দেবা মন্ড
1: সেরিং চুবা দাল দু মরম কেপ কো কয় দেখ মরম দাঙ্গাই দখ লিমু দখ ওয়াখ লিমু ওয়াখ দেখ লিমু দেখ তে দেলু সি সোহো রামো রাগো দেও তা সেরিং বাই জাহাতে নেকো কুলাই দেখ মরম ইত খামনে নে কিল্লিয়া কমান লেগাত গিয়ে তাখ নুই দেন দন্দো ওয়াই নোনুল
0: ইয়ে বলু বিসবি, ইয়ে বলু বিসবি যারা যে খাসি অনলাইন দেবা মন্ড